0: দাদা, আর বুদ্ধি শুদ্ধি লগাই করি নিজের শিক্ষার ব্যবহার করি করি সদ উপযোগ যদি করমা বলে কাঁ কাঁ সব রিহাতি মানে বি দিয়া যাচ্ছে চাষবাস থেকে, সেটা মানকে বি জানি পারমা, সব যোজনা মানকর বিষয়ে জানি পারমা, আর সে সবুর লাভ মানে আমি আমার চাষবাস থেকে উঠাই পারমা। বলে কথা কথা নত অনেক কথা মানে হয়ে গলান গা দাদা, হলে যুঁ ইহা দেখা আমার মুখিয়া কথা আড়কে টিকে মুহুন।
1: শ্রোতা ভাই বহন মানে আজ আমার সঙ্গে যে চাষী ভাই অছন সে হেলে লক্ষ্মী দাস মিরিক, তাঙ্কর গাঁ হচ্ছে গঙ্গাজল, আর এটা আমার কুত্রা ব্লক থি পড়ুছে। তেবে ভাই জুহার, যেহেতু আপনার গছ লগাবার পছন্দ করসন, গছ লগাসন আর নিজে বি চারা মানে প্রস্তুত করসন, বহুত থর আপনার কথা শুনিছু যে রোড সাইড আপন বহুত বৃক্ষরোপণ করিছন, সে গছ মানে কেন করে বঞ্চি রহবে সেথির লাগি বি বহুত ব্যবস্থা মানে করিছন, সেটাকে ঘেরা করবার যাহা বি আপনার দ্বারা সম্ভব হয়ে পারছি সে সবু করিছন আপন। তো এই বরস কেতে গছ এভেজা কর লগালেন, আর কেতে গছ লগাবার লাগি আপন যোজনা করিছন, কাঁ কাঁ চারা বনেইছন, আর কেন কেন চারা মানে লগালেন?
2: মু তো প্রতিবর্ষ গছ লগাই, আর আপন কইতলে যে আগরু গছ লগাইবা কথা, সে আগরু গছ লগাই দিল, সে গছ গুড়ে কাই বর্ষ ফল আসছিলা, তো মতে দেখি কি বহুত খুশি লাগিলা সে গছরা, লোক মানে যেতে সে গছরা ফল খাউতিলে বহুত শান্তি লাগিলা মোর জীবনর, মু ভাবলি যে বহুত বড় গুড়ে প্রাইজ কে পাইছি বলে লাগিলা, লোক মানে যে গছ ধরে ডুন্ডাই কি ফল খাউতিলে তাকে দেখিলা পরে। এ বর্ষ মানে বৃক্ষ চারা করি নাই, মু জঙ্গল বিভাগ রু আনিবি এ বর্ষ, আউ লোক মানুষ বাঁটিবি আর লগাইবি, লগাইবা স্টার্ট করি নাও গছ বেশি করে। এ বর্ষ মু গছ লগাইবা পরিবর্তে লোক মানুষ সচেতন করিবা পাই লাগিছি, আর লোক মানুষ বুঝাউছি, লোক মানুষ বুঝাউছি, তো লোক মানে কমবি যে আমি গছ লগাইবু ঠিক আছে, আমাকে বাউন্ডারি কে দেব, বাউন্ডারি নদেলে গছ কেমতি বড়ব, তো সেমানুকু কয়ে যে আমাকে কিছু জিনিস গোটে পাইবা পাইলে তো কিছু যত্ন করিবা পড়িব, কেন নিহাতে যত্ন নেবাকু পড়িব, তো তুমি নিও, আর যদি তুমি যত্ন নেওয়া চাহু না তাহলে মধ্যে তোমার এমনি গছ আছে তাকে তুমি বিনা যত্নরে বড়াই পারবে, যেমিতি কি আমার মানে খজুরি গছ হেলা, যেমিতি আমার ডাল গছ হেলা, তারপরে বেগুনিয়া গছ, তো এইভাবে কহিলে তুমি তার বিহন কু নহলে ডাল কু লগাই দিও, যেমিতি আমার গছ ডাল কু লগাই দেবা, তো ডাল কু লগাই দেলে সে গছে ভিতরে সে গোটে গছটা হয়ে যাব, তো দুই তিন বর্ষ বেলা সে বিরাট গছটা হয়ে যাব, বিরাট কথা হব নাই কিন্তু গোটে বুদা ভলিয়া গছটা হয়ে যাব, যা কি মানে অক্সিজেন যে অম্লজান আমাকে দরকার সে যোগাইবার যোগ্যতা তার আসিযাব, তো বাকি অনেক গুড়ে গছ আছে যেটা আমি ডালতে যোগাই পারিবা, তো তার পাই আমাকে যত্ন কম লাগিব, যেমিতি আমার মানে মুনগা, তো মুনগা আমি খাদ্য হিসাবে ব্যবহার করু তার পত্রকু, আর তার যেতবেলে সে গছটা লগাইবা পাইলে ডাল গোটে পচি দেলে সে গছ হয়ে যাব, তার পাই বেশি যত্ন দরকার নাই, তো যে জায়গাটা খোলা জায়গা হচ্ছে বলে তোমার যেটা ডাল হয়ে পারিব সে গছ লগাও, তারপরে তুত তুত বি গোটে হচ্ছে মানে ডাল করে পারিবা, তো ডাল কু যদি আমি বর্ষা দিনে পচি দেবা গোটে জায়গায় তাহলে সেটা আমি গোটে গোটে গছ হয়ে যাব, তার পাই বেশি যত্ন দরকার নাই এই গছ মানক পাই, দুই বর্ষ পরে সে তুত ডালের ফল আসিব, তো আমি মধ্যে খাদ্য হিসাবে খাইপারিবা, আর প্রকৃতিকে গছ মধ্যে দিয়ে পারিবা, অম্লজান আমাকে যে দরকার জলবায়ু পরিবর্তন পাই বা জলবায়ুর সুরক্ষা পাই সেটা মধ্যে পারিব, তারপরে যে খজুরি গছ কোথিলি আউ আমার যে তাল গছ কোথিলি, তো খজুরি গছ যদি লগাউছু তাহলে খজুরি গছ মানে প্রথম ছ মাসটা যেতবেলে গজা হয়ে সে সময় তার পত্র কমলায় থাকে, তো সেতবেলে ছেলেমানা তাকে খাই যাতে, তারপরে ছ মাস পরে আউ সে গছ কু ছেলেমানটা কেই খাতে নাই, তার পাই আমাকে রক্ষা বি দরকার নেই, বাড় বন্দি বি দরকার নেই, তো তিন চার বর্ষ পরে সে গছ বড় হয়ে গিয়ে আমি সেটির ফল পাই পারিবা, তারপরে আমার পরিবেশ মধ্যে সুরক্ষা হয়ে পারিব আমার খজুরি গছরু, তারপরে যে তাল গছ কোথিলি তাল গছ পাই আমাকে টিকে বিলম্ব হুয়ে দশ বর্ষ অতি কমরে 10-15 বর্ষ পরে যদি তাল গছটে লগাইছো তাহলে সে ফল দেব, তো যে জায়গায় খালি জায়গা আছে সেই জায়গায় তুমি এইসব গছ লইকি আমার পরিবেশ কু সুরক্ষিত করবা সহ আমার খাদ্য ভণ্ডার কু মধ্যে তুমি সুরক্ষিত করিপারিব, আর যে প্রকৃতির জীবজন্তু আছে সেমানক মধ্যে খাদ্য মিলি পারিব, তারপরে আর যে চাষী মানুষ যে বিভিন্ন প্রকার গছ লগাইবার কথা কুছি সেমানক বেশি করে ফল গছ ঔষধীয় বৃক্ষ এইসব তাঙ্কু লগাইবা পাই দউছি, যেটা তাঙ্কর মানে লগাইবা পাই যোগ্য চারা মধ্যে দেইতে বিভিন্ন মু চারা করিকি দেইতে নহলে মু চারা মধ্যে আনি কি চাষী মানুষ দেইতে, যে মানে নিজে চারা করিবা পাই চাহান্তি সেমানক মধ্যে চারা করিবার পদ্ধতি বতাই দেইতে আর লগাইবার পদ্ধতি বতাই দেইতে, তারপরে তাকে বাড়া বন্দি দেবে, তো বাড়া বন্দি দেবার ব্যবস্থা মধ্যে তাঙ্ক পাই বতাই দেইতে, যে যা পরে সে পশু পক্ষী কবলরে সুরক্ষিত রহিব।
1: তো ই বরস গছ লগাবার পরিবর্তে গছটা রক্ষা করবার কে বা সেটাকে সুরক্ষা দেবার কে যেন কাম থি আপন বাহারিছন বা সেতার উপরে হি ফোকাস করিছন, হলে লোকবাক মানে সচেতন হইছন, তো
2: কিছু লোক সচেতন হইছন আর কিছু লোক সচেতন নি হইছন, তাকে মানে সময় লাগবা তা বুঝবা পাই, কাই কই এই লোক মানে কহতে যে সরকার করিব আমি কাহি কি করিব এই প্রশ্ন মানে পচারন্তি, তো যদি এই ভলিয়া যদি সরকার উপরে যদি নির্ভর করিবা তাহলে ସରକାର ଯଦି କହିବ ଯେ ମୁଁ ତମକୁ ଚାଉଳ ଚିନି କିଛି ଦେବି ନାହିଁ କହିବ, କିମ୍ବା ସରକାର କହିବ ଯେ ମୁଁ ତମକୁ ଏବେ କିଛି ଦେବାର ସାମର୍ଥ୍ୟ ନାହିଁ କହିବ, ତାହେଲେ ଆମେ

চমৎকার ফিল্ম গীতটি শুনে কুমার সানু এবং অলকা অগ্নিক কণ্ঠে পরবর্তী গীতটি শুনতু চুপকে চুপকে ফিল্ম কণ্ঠ দিয়েছেন লতা মঙ্গেশকর।

কিষণ কানহাইয়া ফিল্মর গীতটি শুনছেন আশা ভোসলে এবং মোহাম্মদ জিজ্ঞ কণ্ঠে। ফিল্মর গীতটি শুনছেন আশা ভোসলে এবং মোহাম্মদ জিজ্ঞ কণ্ঠে।

শ্রোতাবন্ধু আপনার শুনছেন গীত গজল কার্যক্রম। আজ এটি শুনছেন পঙ্কজ উদাসকর কণ্ঠের গীতটি গজল।

শ্রোতা বন্ধু, আপনার শুনেছিলেন গীত ও গজল কার্যক্রমের পঙ্কজ উদাসক কণ্ঠের গীতটি গজল আকাশবাণী রাউরকেলা। আরম্ভ করছু শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রম। আজ এতে শুনন্তু উস্তাদ গোলাম আলী খান শাস্ত্রীয় গায়ন।